0: পঞ্চম বিষ্ণু দাবি সামনে তো আজ গুরু নে আপ দিকে যাচ্ছে প্রায় প্যার সাথে বলাও
1: You are listening to SeekNet Radio, broadcasting live Gurbani Kirtan 24 hours a day from around the world.